0: শ্রোতা বন্ধু আপন মানে শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তা কোয়াল আপন মানক সাথিরে আছি আপন গ পাখরে আছি আপন মানক সঙ্গে কথা হইছি আজ তো ফোন লাইন রে বহুত ডিস্টার্ব কলা বাট বর্তমান আউ গটে কল আসছে দেখিবা আজ রো লাস্ট কল টি নেই হুচি কি নাই। হ্যালো
1: হ্যালো ভবনেশ্বর মু পকাচন্দ সাউ সালিয়া সরু কউচি
0: কহন্ত আপনকার খাদ্য র কোন অজব অভ্যাস আছে
1: অভ্যাস তো আমার পখাল দিয়ে যা ভালো মন্দ ঘরে যা দেবে আমার প্রিয় পখাল সাংরে
0: ঠিক
1: আছে যেতলে মাঝে মাঝে কুয়াড়ে আমি যিবা আসিয়া করু কেতলে বিস্কুট খাইকি দিয়ে পানি পি দেউ আমি 12টা রে যাও 1 নম্বরে পানি পড়িয়া কিনিয়াকু আউ যেতলে বুলাবুলি করিয়াকু যাও গোটে বেলপনা কেতলে পি দেউ হিসর ঘর ভুসি পি দেউ মার্কেটে রে।
0: বহুত বহুত ধন্যবাদ আপনার আপনার কল কলে লাস্ট কল টি কথা বি পালি থ্যাংক ইউ সো মচ রইলি নমস্কার শ্রোতা বন্ধু এমতি আজির কথাবার্তা তো খুব জমি।

শ্রোতা বন্ধু টিউন করছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তক মু কোয়াল আপন মানক সাথে ওয়েল রেইনবো এসএমএস কার্যক্রম চালিছি নিজ পছন্দর গীত শুনিয়া পাই আপন মো পাখকু হোয়াটসঅ্যাপ রে মেসেজ মধ্য করি পারিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি হেউচি 8895254200 সো অনেক গুড়ি মেসেজ মতে রিসিভ হে সালানি জানবর চলচ্চিত্র রু মেরা ইয়ার দিলদার বড়া সোনা এই গীতটি শুনিয়া পাই এই মেসেজটি লিখিছেন টাটা স্টিল প্লান্ট রু বহুত জন আভা সেন রোহিত সেন দীপক কুমার অশোক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা রাজদীপ রয় রুচিকা রয় এ সমস্ত শুনে চাইছেন লিখিছেন গুড মর্নিং কোয়াল আপা নমস্কার জয় জগন্নাথ আমস্ত এই গীতটি শুনে দিও নিশ্চয় এই গীতটি আপনার প্লে করদি এনজয় করতু সকাল সকাল একদম ঝুমি যাতে এই গীত সহ আজ পরবর্তী মেসেজটি লিখুছেন উৎসব চরণ সাহু ধরাপুর মাহঙ্গা কটক রু শুনে চাইছেন ফিল্ম এক দুজে কে লিয়ে রু তেরে মেরে বিচ মে কেসা হে ইয়ে বন্ধন আই সুন্দর গীতটি আপনার প্লে করদি এনজয় করতু আপনার পছন্দর গীত জলদি জলদি মেসেজ বি করুথান্তু।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুচান্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলছে দিল তক কোয়াল আপন মানক সাথে আছে রেইনবো এসএমএস কার্যক্রম রে আজর পরবর্তী মেসেজ টি আছে মো পাখরে প্রভাত বলিয়ার সিং লেখুচান্তি চন্দন টুনি এই সমস্ত মিশিকে লেখুচান্তি বাঙ্কি কলেজ কটক রু শুনিয়া পাই চাহিছান্তি সরগম চলচ্চিত্র রু ডেফলি বালে ডেফলি

শুনছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কনেক্ট দিল সে দিল তাক এবং আজ পরবর্তী মেসেজটি আছে বর্তমান মো পাখে সমীর ও সস্মিতা খটুয়া নরসিংহপুর কেন্দ্রাপড়ার লিখিছেন শুনবা চাইছেন রকিথিবু সাইতি করি নেই যা মন চাবি হাকিম বাবু চলচ্চিত্র এই গীতটি সে শুনবা চাইছেন প্লে করে দেছি এনজয় করতু।

শ্রোতা বন্ধু রেইনবো এস এম এস কার্যক্রম চালছে টিউন করছেন 100.4 আকাশবাণী এফ এম রেইনবো কটেক দিলসে দিল তাক কয়েলপ নমস্কার সব স্টাফ মানুষ নমস্কার সব শ্রোতা মানুষ গুড মর্নিং মুশুণা চাহুছি সবিতা সবিতা ওড়িয়া গীতটি লিখিছেন মেসেজটি উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর 11 সিডিএ কটক রু হাভ এ নাইস ডে রহিলু নমস্কার গীতটি প্লে কদুছি এনজয় করন্তু

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তাক কইলা আপন মানক সাথরি আছি রেইনবো এসএমএস কার্যক্রমরে আপনক পছন্দর গীত শুনাউছি পরবর্তী মেসেজটি আছি রাজেশ সুমিত্রা এবং মনীষা নায়কর চর্চিকা বাজার জগৎসিংহপুর লিখিছন্তি শুনিয়া পাই চাহিছন্তি বিচ্ছু চলচ্চিত্ররু প্যার তু দিল তু এবং এই গীতটিকু সে ডেডিকেট করিছন্তি টুনা ভাইনা মুনা পণ্ডা মন্টু স্যার ববলু এই সমস্ত যে কটকরু ববলুঙ্ক পাই নিধি ভৌণীঙ্ক পাই বাসন্তী ভাউজঙ্ক পাই গীতাঞ্জলি লাবণ্যা লীতা সুচরিতা এবং স্বাগতিকাঙ্ক পাই

শ্রোতা বন্ধু, আজর শেষ গীতটি রেইনবো এসএমএস কার্যক্রমর কিশোর নগর কটক ববন চন্দ্র পাল মমতা পাল লিখিছেন, শুণবা চাহিছেন জীবনসাথী ওড়িয়া আলবম্রু প্রীতির পহিলি চিঠি।

শ্রোতা বন্ধু টিউন করেছেন্ডি আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তাক কলাকার কার্যক্রমে মু আপনার কোয়াল আপনার সাথে আছি এবং আজ আমি কথা হচ্ছে বলিউড র গীতিকার মানে লিরিসিস্ট সাহির লুধিয়ানভী বিষয়ে গোটে সময় লা গীতরে ইমোশন এবং জীবন যদি কে আপারে তবে সেই হচ্ছেন সাহিরজি বলিউডে তাঁর যেতে গীত আমি শুনেছে প্রেম উপরে জীবন উপরে হলে আপনার জাঁচান তাঁর এসবু উপরে গীত লেখা জমা পসন্দ লা কণ তাঁর পসন্দ লা কণ তাঁর পসন্দ লা কথা হওয়া সেই বিষয় কিন্তু বর্তমান তাঁর রচনার আগে সুন্দর গীত আপনার এনজয় করতে

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
1: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
0: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
2: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কডেক দিল সি দিল তা কলাকার কার্যক্রমে আজ আমি কথা হচ্ছে বলিউড র গীতিকার লিরিসিস্ট সাহিল লুধিয়ানভি জিঙ্ক বিষয়ে। তাঁরই লেখা কিছু সুন্দর সুন্দর গীত মধ্য শুণুছেন, তবে তাঁকু না জম্মারু প্রেম বিষয়ে লিখবা পছন্দ নথিলা। ইনফ্যাক্ট তাঁকু খুদা হুস্ন প্যার ইশক মোহব্বত এইসব বিষয়ে লিখবা বিলকুল পছন্দ নথিলা। তাঁকু লাগুথিলা এইসব ছড়া আহুরি ବହୁତ କିଛି ଦୁନିଆରେ ଅଛି ଯାହା ବିଷୟରେ ଗୀତ ଲେଖାଯାଇପାରେ। ଜୀବନରେ ଆହୁରି ବହୁତ କିଛି ଦୁଃଖ ଅଛି, କେବଳ ପ୍ରେମକୁ ନେଇ ହୃଦୟ ଭାଙ୍ଗିବା କ'ଣ ଦରକାର। ଇନଫ୍ୟାକ୍ଟ ତାଙ୍କର ଏମିତି କିଛି ଲେଖା, ଏମିତି କିଛି କବିତା ଅଛି ଯଦି ଆପଣ ପଢ଼ିବେ, ଯାହା ବଲିଉଡ଼ରେ ବ୍ୟବହାର କରାଯାଇନି। ତେବେ ସେଥିରେ ସିଏ ସମାଜ ବିଷୟରେ ଲେଖିଛନ୍ତି, ଯୁଦ୍ଧ, ରାଜନୀତି, କୃଷକଙ୍କ ଜୀବନ ବିଷୟରେ ଲେଖିଛନ୍ତି। ଏହିସବୁ ଲେଖିବା ତାଙ୍କୁ ଖୁବ୍ ପସନ୍ଦ ଥିଲା, ଆଉ ସେଇଥିପାଇଁ ସେ ସବୁଠୁ ୟୁନିକ୍ ବି ଥିଲେ।

ফ্রেন্ডস টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটে দিলসি দিল থাক আও আরম্ভ হয়ে যাচ্ছে শো সুরিলা আফটারনুন আর সুরিলা আফটারনুন শো নেই মো রেইনবো স্টুডিওতে এসে পৌঁছে যাচ্ছে আপনার রেইনবো দোস সুশ্রী এই যে খরা হচ্ছে জীবনটা পুরা অস্তব্যস্ত লাগিল সেটি এত খরা যে রাস্তা ঘাট পুরা শুনশান স্টুডিও আসিলা বেড়ে লাগিলা যেমতি সতরে পুনি থরে লকডাউন আসিগলা কি মনে আছে না সেটি সেই সময় যেতবেলে লকডাউন লাগিছিল পুরা ওড়িশারে এমতিকি পুরা ইন্ডিয়ারে লাগিছিল লকডাউন রাস্তায় কেহি বি যা আসবা করুনে এমতিকি বুলা পশুঙ্ বি দেখা মিল এবেবি সাথী ঠিক সেই সেম সিচুয়েশন দেখা মিলুছে এত খরারে রাস্তায় মানুষ কন কে বুলা গরু গাই বি দেখা যাও না সো সাথী আপনার বি যদি নিহাতি কিছু দরকার ন রুচি তাহলে আপনার বি টান খরারে কুয়াড়ে বি বাহার যাতে আউ যদি কিছু কাম দরকার পড়ুছে দরকারি কামরে বাহার যা পড়ুছে তাহলে গোটে কাম করবে পাখে সবুলে গোটে পা বোতলটি নিহাতে রাখবে আহ গোটে ছতা রাখবা জমার বি হলে ভুলবে আথী মানে ঘরে রুচার কিংবা অফিসে রুচি সে গোটে অনুরোধ রহব যে আপনার টাইমলি সফিসিয়েন্ট পা পিঁতু নিজের যত্ন নেওয়া সহ নিজ পরিবার প্রিয়জন মানুষ যত্ন নিঁত আমি হি টিউন করে থাকে আমি শুণু থাকে কিছু মিঠা মিঠা গীত এই সুরিলা আফটারনুন শো রে সো আরম্ভ করিবা শো সুরিলা আফটারনুন কিন্তু আরম্ভ করিবা পূর্বরু শো কো জনাই দেউছি বড় মানুষ নমস্কার এন্ড সান মানুষ ঢের সারা প্যার টিউন করেছেন আকাশবাণী এফএম রেইনবো কটক ফ্রিকোয়েন্সি যার 100.4